আজ রবিবার, 19 আশ্বিন 1948 শকাব্দ, 11ই অক্টোবর 2026 খ্রিস্টাব্দ, 23 আশ্বিন 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয়, ভোর 5:34 হয়ে 23 সেকেন্ডে, সূর্যাস্ত বিকেল 5:12 হয়ে 20 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 10 সেকেন্ড।

অর্থাৎ 11 অক্টোবর 2026 রবিবার আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে এখন শুনছেন সঙ্গীতাঞ্জলি। 6:30 আজকের চাষবাস, আপনার স্বাস্থ্য 6:40, অতিরিক্ত প্রসাধনে সাবধান, এ বিষয়ে প্রথম পর্বে বলেছেন ডক্টর অবন্তী সাহা। প্রাত্যহিক অনুষ্ঠানটি রয়েছে 6:45, উপস্থাপনায় হৈমন্তী দে ও ত্রিদীপ চট্টোপাধ্যায়। সুরঙ্গনা গুপ্তর কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত 7:45। সকাল 8:00 বিজ্ঞান ধারাবাহিক পরমাণুর জগৎ পর্ব 13। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল অর্ঘ্য চক্রবর্তীর পরিবেশনায়। 9:00 সেবা সংকল্প অভিযান, প্রযোজনা সংবাদ বিভাগ, বিচিত্র সংবাদ 9:25। 9:30 শিশুমহল, উপস্থাপনায় হৈমন্তী দে। 10:00 বিশেষ অনুষ্ঠান আকাশ বীণায় আগমনী, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও সম্মান দাস। 12:00 সঙ্গীত শিক্ষার আসর, 12:15 আধুনিক গান, শিল্পী সুস্মিতা দাস সরকার। গল্পদাদুর আসর শুনবেন 12:33, উপস্থাপনায় শান্তম চক্রবর্তী। দুপুর 1:45 শুনবেন দ্বিজেন্দ্র গীতি ও অতুল প্রসাদের গান। 2:00 বাংলা আধুনিক গানের অনুরোধের আসর, বাংলা নাটক 2:30। আজকের নাটক গন্ধ জালে, রচনা মনোজ মিত্র, প্রযোজনা আশিস গিরি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন, যুববাণীর অনুষ্ঠান সুরের ক্যানভাসে 5:30, উপস্থাপনায় তৃষিতা সাঁতরা। 6:05 ও 6:15 সাঁওতালি অনুষ্ঠান, যাত্রানুষ্ঠান 6:38 অকাল বোধন, রচনা প্রভাস পাল, পরিবেশনা সুরপঞ্চম যাত্রা সংস্থা, সমীক্ষা 7:30, রাত 8:00 সবিনয় নিবেদন, নানা রঙের গান 8:30। ৮:55 এ মাসের গান, শিল্পী সৌম্যকান্তি বসু, শিক্ষাঙ্গন থেকে। রাত 9:00 ৯:30 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুরঙ্গনা গুপ্ত। নজরুল গীতি শুনবেন 9:45, শিল্পী দেবযানী বন্দ্যোপাধ্যায়। রাত 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা। 11:00 আধুনিক গান সুস্মিতা দাস সরকারের কণ্ঠে, বাংলা ছায়াছবির গান ও আধুনিক গান শুনবেন রাত 11:10। এবারে জানাই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের কথা। প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত, এই অনুষ্ঠানে শুনবেন খেয়াল, পরিবেশনায় পণ্ডিত উলহাস কাসলকর। রবীন্দ্রসঙ্গীত সুরঙ্গনা গুপ্তর কণ্ঠে 6:25। 6:35 ধারাবাহিক অনুষ্ঠান রামচরিত মানস পর্ব 260। ভক্তিগীতি শুনবেন 6:45, শিল্পী সুমিতা অধিকারী। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অদ্রিজা অধিকারী। বাংলায় হিন্দি শিক্ষার আসর 8:30, উপস্থাপনায় সুচিস্মিতা ঝা। ৯:00 নজরুল গীতি, শিল্পী স্বপ্না মুখোপাধ্যায়, পুরাতনী গান। 9:20 শিল্পী দেবযানী বন্দ্যোপাধ্যায়। রসধারা অনুষ্ঠানটি রয়েছে 9:40, উপস্থাপনা সুচিস্মিতা ঝা, বাংলা আধুনিক গান 10:15। সকাল 10:30 বৃন্দগান শিক্ষার আসর, বেলা 11:00 পোস্টবক্স নম্বর 111। 12:00 সুরভি, উপস্থাপনা সুচিস্মিতা ঝা। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান কলিং অল চিলড্রেন, উপস্থাপনায় বিনীতা ঘোষ। দুপুর 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনা বিনীতা ঘোষ। 2:30

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। খেয়াল শুনবেন অর্ঘ্য চক্রবর্তীর পরিবেশনায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 নজরুল গীতি, শিল্পী সুমিতা অধিকারী। 5:20 শুনবেন উর্বশী, উপস্থাপনায় দেবিকা গুপ্তা। সন্ধ্যা 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অঙ্কিতা সেন। 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় 25 বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ ধারাবাহিকে থাকছে তার গৃহীত দূরদর্শী পরিকল্পনা, যুগান্তকারী সংস্কার এবং দেশ গঠনে নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও কর্মযজ্ঞের আলোচনা। দেবিকা গুপ্তার উপস্থাপনায় শুনবেন দর্পণ 7:45। রাত 8:00 হিন্দি ছায়াছবির গান, নানা রঙের গান 8:15, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উইশ আ সং, উপস্থাপনায় অঙ্কিতা সেন, রাত 11:00 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আজকের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠানের কথা। আকাশবাণী কলকাতা। এখন সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন খেয়াল, পরিবেশনায় পণ্ডিত উলহাস কাসলকার। রাগ প্রথমে ভৈরব ও পরে প্রভাত ভৈরব।

শুনছিলেন সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে পণ্ডিত উলহাস কসলকারের পরিবেশনায় খেয়াল, প্রথমে রাগ ভৈরব, পরে প্রভাত ভৈরব। এবারে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুরঙ্গনা গুপ্ত।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন সুরঙ্গনা গুপ্তর কণ্ঠে। এখন ধারাবাহিক অনুষ্ঠান রামচরিত মানস পর্ব 260।

শুনলেন রামচরিতমানস পর্ব 260। আকাশবাণী কলকাতা স্টুডিওর ঘড়িতে সকাল 6টা বেজে 44 মিনিট হয়ে 59 সেকেন্ড। এখন শুনবেন ভক্তিগীতি, শিল্পী সুমিতা অধিকারী।

শুনলেন ভক্তি গীতি সুমিতা অধিকারীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

0: এসেছি তোমাদের সঙ্গে, চলে এসেছি আড্ডা দিতে। আর আজকে আড্ডা দিচ্ছি আমি, আজ তোমাদের যুববাণীর বন্ধু আমি অদ্রিজা, সুপ্রভাতের আড্ডায় থাকব তোমাদের সঙ্গে। আর আজকের আড্ডাটা কিন্তু বেশ অন্যরকম, কারণ আজ একটি বিশেষ দিন। আর এই সকাল সকাল নিশ্চয়ই তোমরা সবাই চায়ের কাপে গরম গরম চুমুক দিচ্ছ, আর না হলে সকাল সকাল নিশ্চয়ই রান্নাবান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে অনেকের। আর এই সকাল মানেই তো একটা নতুন দিনের শুরু আর নতুন কাজের প্রস্তুতি, সারা দিনের প্রচুর কাজকর্মের প্ল্যান করা সব কিছু। আর এই সব তো চলবেই, তার সঙ্গে যদি সকাল সকালে কানে কাজ করতে করতেই তার ফাঁকে ফাঁকে একটু আড্ডা গল্প এসব শুনতে কার না ইচ্ছে করে। তো আমি তোমাদের সঙ্গে তো আড্ডা দিচ্ছি, আর তোমরা ওপার থেকে আমার আড্ডাটাই শোনো। আর মনে মনে তো আমরা একে অপরের কথা বুঝতেই পারি। যাই হোক, এই যে শুরুতেই বললাম যে আজ একটি বিশেষ দিন, তো আজ তো শুধু একটা বিশেষ দিন নয়, আজ অনেকগুলো দিনই আছে। তো শুরুতেই যদি আমরা জেনে নিই যে আজকের দিনে ঠিক কী কী হয়েছিল।
1: আজ এই দিনে
0: 1616 খ্রিস্টাব্দে আন্দ্রিয়াস গ্রয়ফিউস, যিনি জার্মান কবি এবং নাট্যকার ছিলেন, তার আজকে জন্মদিন। 1877 খ্রিস্টাব্দে চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যিনি প্রখ্যাত বাঙালি লেখক এবং ঔপন্যাসিক এবং তার সঙ্গে সম্পাদক অনুবাদক, তাঁরও আজকে জন্মদিন। 1884 খ্রিস্টাব্দে ফ্রেডরিক কার্ল রুডলফ বার্জিয়াস, যিনি নোবেল পুরস্কার বিজয়ী একজন জার্মান বংশোদ্ভূত আর্জেন্টিনার রসায়নবিদ, আজ এই বিশেষ দিনে তিনিও জন্মগ্রহণ করেছিলেন। 1885 খ্রিস্টাব্দে ফ্রাসোয়া মাউরিয়াক, যিনি নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি লেখক, কবি এবং নাট্যকার, তারও আজ এই বিশেষ দিনেই জন্মদিন। 1902 খ্রিস্টাব্দে জয়প্রকাশ নারায়ণ, জনপ্রিয়ভাবে জে পি বা লোকনায়ক নামে পরিচিত ভারতীয় স্বাধীনতা কর্মী, তাত্ত্বিক, সমাজতান্ত্রিক এবং রাজনৈতিক নেতা, আজ এই দিনে তারও জন্মদিন। এরপরে আসি 1916 খ্রিস্টাব্দে, ভারতরত্নে ভূষিত সমাজকর্মী রাজনৈতিক নানাজি দেশমুখ, তারও আজকে জন্মদিন। এরপরে যার কথা না বললেই নয়, যাকে আমরা সবাই ভীষণভাবে চিনি ছোট থেকেই, 1942 খ্রিস্টাব্দে আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন ভারতীয় জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন। 1965 খ্রিস্টাব্দে রণিত রায়, ভারতীয় জনপ্রিয় ধারাবাহিক আদালতের যিনি অভিনেতা, তিনিও কিন্তু আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন। তো জন্মদিনটা তো আমরা বুঝে গেলাম, মানে আজকের দিনে কারা কারা জন্মগ্রহণ করেছেন এটা তো আমরা শুনে নিলাম। তাহলে আজকের এই যে বিশেষ দিন, শুরু থেকেই বলছি তো অনেকগুলোই বিশেষ ঘটনা আছে, তো ঘটনাগুলো তাহলে এবার শুনে নিই। 1138 খ্রিস্টাব্দে আলেপ্পোতে একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে আজকের দিনে। এটি ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক ভূমিকম্পগুলোর মধ্যে একটি। 1311 খ্রিস্টাব্দের অধ্যাদেশ দ্বারা অভিজাত ও যাজক সম্প্রদায় ইংরেজ রাজাদের ক্ষমতা সীমিত করে দিয়েছিলেন আজকের দিনে। 1811 খ্রিস্টাব্দে নিউ ইয়র্ক বন্দরে প্রথম বাষ্পচালিত ফেরি জুলিয়ানা চলাচল শুরু করে আজকের এই দিনে। 1852 খ্রিস্টাব্দে অস্ট্রেলিয়ার প্রাচীনতম বিশ্ববিদ্যালয় সিডনি বিশ্ববিদ্যালয় সিডনিতে উদ্বোধন করা হয়। 2001 খ্রিস্টাব্দে চীনের রাষ্ট্রীয় মানদণ্ডকরণ ব্যবস্থাপনা কমিটি পেইজিং আজকের দিনেই প্রতিষ্ঠিত হয়। আর আজকের দিনেই 1937 খ্রিস্টাব্দে উইন্ডসরের ডিউক ও ডাচেস 12 দিনের জন্য নাৎসি জার্মানি সফর করেন। 22 অক্টোবর অ্যাডলফ হিটলারের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়। এবং আরেকটা যেটা না বললেই নয়, আজকের দিনেই STS-92 উৎক্ষেপণ করা হয়। এখনও কিন্তু একটা বিশেষ ঘটনা তোমাদের জানানো হয়নি, যেটা তোমরা হয়তো অনেকেই জানো। আজকের এই বিশেষ দিন কিন্তু ইন্টারন্যাশনাল ডে অফ গার্ল চাইল্ড নামেই পরিচিত।
1: আজ এই দিনে।
0: আর তোমরা যারা আমাদের প্রোগ্রামের পোস্টার দেখেছো, তারা তো এতক্ষণে বুঝেই গেছো যে আজকে এই বিষয়টা নিয়েই সুপ্রভাতের আড্ডায় তোমাদের সঙ্গে গল্প করব, তোমাদের যুববাণীর বন্ধু আমি অদ্রিজা। দেখো, গল্প তো আমাদের চলতেই থাকবে, গল্প এই সবে শুরু হয়েছে, এখন আমরা অনেকটা সময় গল্প করব। আর একটা সুন্দর এই বিষয় নিয়ে আমরা গল্প করেই আজকের সকালটা, মানে আজকের দিনটা আমরা শুরু করব। তো গল্প তো আমাদের চলবে, কিন্তু শুধু গল্প কি ভালো লাগে? আমার তো একদমই লাগে না, আমি জানি তোমাদেরও ভালো লাগে না। তো গল্পতে তো আমরা ফিরবই, তারে গল্পতে যাওয়ার আগে যদি একটা গান শুনে নিই কেমন হয়। প্রথম তোমাদের আমি যে গান শোনাবো, শিল্পী লোপামুদ্রা মিত্র ও শুভমিতা ব্যানার্জির কণ্ঠে।

ভীষণ সুন্দর একটা গান শুনে ফিরে এলাম। আর সকাল সকালই সুন্দর সুন্দর গানগুলো তো আমাদের ভীষণ মন ভালো করে দেয়। আর আজকে তোমাদের যুবাণীর বন্ধু আমি অদ্রিজা সুপ্রভাতের অনুষ্ঠানে গল্প করছি তোমাদের সঙ্গে। আর আজকের বিশেষ দিন নিয়ে আমরা গল্প করছি। আজকের কী দিন? ইন্টারন্যাশনাল ডে অফ দ্য গার্ল চাইল্ড। তো বিষয়টা কি না, আজ এই যে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস বা আন্তর্জাতিক শিশু কন্যা দিবস, যাই বলো না কেন, যা জাতিসংঘ কর্তৃক ঘোষিত একটি আন্তর্জাতিক দিবস, একে কন্যা দিবস এবং আন্তর্জাতিক কন্যা দিবসও বলা হয়। 11 অক্টোবর 2012 সালে প্রথম কন্যা দিবস পালন করা হয়। এই দিবসটি মেয়েদের জন্য আরও সুযোগ তৈরি করতে এবং বিশ্বজুড়ে লিঙ্গের ভিত্তিতে মেয়েদের দ্বারা সম্মুখীন হওয়া যে লিঙ্গ বৈষম্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে সহায়তা করা হয়। আর এই বৈষম্যের মধ্যে শিক্ষা, পুষ্টি, আইনি অধিকার, চিকিৎসা সেবা, বৈষম্য এবং নারীর বিরুদ্ধে যে বিভিন্ন অসহিষ্ণুতা বা জোরপূর্বক যে বাল্যবিবাহ হয়, এই সব কিছু থেকেই সুরক্ষার জন্য এই দিনটি বিশেষভাবে উদযাপন করা হয়। এই দিবসের উদযাপন উন্নয়ন নীতি, কর্মসূচি, প্রচার, গবেষণা একটি স্বতন্ত্র গোষ্ঠী হিসেবে মেয়ে এবং তরুণীদের সফল উত্থানকেও প্রতিফলিত করা হয়। তো এই যে আজকের এই বিশেষ দিন, তাহলে প্রথমে আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, মানে সকলেরই আমাদের মনে হয় যে এই বিশেষ দিন প্রথম কবে শুরু হয়েছিল, তোমাদের যদিও আমি বললাম

চাও একটু বিস্তারিত ভাবে যে কেন ভাবা হয়েছিল বা তাৎপর্য কি। তো সত্যি কথা বলতে কি, আজকের এই বিশেষ দিনটি উদযাপন করা হয় শুধুমাত্র শিশু সুরক্ষার জন্য, অর্থাৎ আরো স্পেসিফিক্যালি যদি বলা হয় কন্যা শিশু সুরক্ষার জন্য। কারণ আমরা এখনো যদি দেখি যে আমাদের ভারতবর্ষে অনেক জায়গায় কন্যা ভ্রূণ হত্যা হয়, এক কথায় শিশু ভ্রূণ হত্যা হয়, মানে আমরা আগে থেকে লিঙ্গ নির্ধারণ করে দিই, যদি ভ্রূণটি ছেলে হয় তখন তাকে রাখা হয়, আর যদি কন্যা হয় তাহলে তাকে পৃথিবীর আলো দেখতে দেওয়ার সুযোগ দেওয়া হয় না। তো সেক্ষেত্রে অনেক নিয়ম এবং অনেক আইন কানুন এসেছে যাতে আমরা লিঙ্গ নির্ধারণ না করতে পারি, কিন্তু সব ক্ষেত্রে কি সেটা করি শুধুমাত্র আটকানো যায়? কারণ হয়তো শিশু কন্যাটির জন্ম হলো কিন্তু তারপর তাকে বিভিন্ন কাজে বাধা, জোরপূর্বক তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া, তাকে পড়াশুনো করতে না দেওয়া, তার সুরক্ষা নিয়ে না মাথা ঘামানো, তো সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই দিনটি জনগণকে সচেতন করার জন্য এবং কিভাবে নারী সুরক্ষা এবং সব থেকে যেটা মূল বিষয় যে শিক্ষা, শিক্ষাই একমাত্র সব কিছু থেকে মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই মেয়েদের মানে শিশু কন্যাদের কিভাবে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলে তাদেরকে আমরা শিক্ষিত করব বা তাকে শিক্ষার পথে আমরা বাধা দিয়ে কখনোই বাল্য বিবাহের দিকে জোর করব না, এই সমস্ত বিষয়ে সচেতন করার জন্যে আজকের এই দিনটি। যাই হোক, তো এবার শুরুতে যেটা বললাম যে কেন পালিত হয়, আন্তর্জাতিক কন্যা শিশু দিবস বা এক কথায় ইন্টারন্যাশনাল ডে অব দ্য গার্ল চাইল্ড, এই দিনটি বিশ্বজুড়ে মেয়েদের মুখোমুখি হওয়া যে বিভিন্ন সমস্যা এই সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে। অনেক বৈশ্বিক উন্নয়ন পরিকল্পনায় মেয়েদের অন্তর্ভুক্ত করা হয় না বা বিবেচনা করা হয় না এবং তাদের সমস্যাগুলিও অদৃশ্য থেকে যায়। USAID-র মতে প্রায় 2014 সাল পর্যন্ত বিশ্বজুড়ে 62 মিলিয়নেরও বেশি মেয়ের শিক্ষার সুযোগ ছিল না। মানে ভাবো যে গোটা বিশ্বে 62 মিলিয়ন, মানে একটা বিশাল বড় সংখ্যা, মানে বিশাল বড়। তো এত সংখ্যক মহিলাদের শিক্ষারই সুযোগ ছিল না, তাহলে যদি শিক্ষা না দেওয়া হয় তাহলে কখনোই সে নিজেকে আত্মরক্ষা করতে শিখবে না, কারণ শিক্ষাই একমাত্র হাতিয়ার নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলা এবং সমস্ত কিছু থেকে নিজেকে সচেতন রেখে নিজেকে আত্মরক্ষা করা। বিশ্বব্যাপী এবং সম্মিলিতভাবে 5-14 বছর বয়সী মেয়েরা একই বয়সী ছেলেদের তুলনায় গৃহস্থালির কাজে 160 মিলিয়নেরও বেশি ঘন্টা ব্যয় করে। বিশ্বব্যাপী প্রতি 4 জন মেয়ের মধ্যে 1 জন 18 বছর বয়সের আগেই বিবাহ করে। 2016 সালের 11 অক্টোবর জাতিসংঘের নারী বিষয়ক শুভেচ্ছা দূত এমা ওয়াটসন বিশ্বজুড়ে দেশ এবং পরিবারগুলিকে জোরপূর্বক বাল্যবিবাহ বন্ধ করার জন্য আহ্বান জানান। বিশ্বজুড়ে অনেক মেয়ে যৌন সহিংসতার শিকার হয় এবং অপরাধীরা প্রায়ই শাস্তি পায় না, যেটা আমরা সবাই জানি। তো এই বিশেষ দিনটি শুধুমাত্র মেয়েদের যে সমস্যাগুলি সম্পর্কেই নয়, কারণ সমস্যা সম্পর্কে তো শুধু আলোচনা করে লাভ নেই, সমস্যা আমরা সবাই জানি, মেন যেটা বিষয় বা আসল যেটা বিষয় যে এই সমস্যাগুলিকে সমাধান করতে হবে। তো এই সমাধান আমরা কিভাবে করব সেই সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্যই মূলত আজকের এই দিনটি। উদাহরণস্বরূপ যেটা বারবার উঠে আসছে, মানে মেয়েদের শিক্ষা দেওয়া, বাল্যবিবাহ রোধ করা এবং রোগের হার কমাতে সাহায্য করা, এছাড়াও মেয়েদের উচ্চ বেতনের চাকরিতে প্রবেশাধিকার দিয়ে অর্থনৈতিক শক্তিশালী করতে সাহায্য করে, আর আজকের এই দিনটি মূলত এই সমস্ত বিষয় নিয়ে সচেতন করতে। আজকের এই বিশেষ দিনটির প্রতি বছর একটি নির্দিষ্ট থিম থাকে। 2026 সালের অর্থাৎ এই বছরের থিম হল এন্ড চাইল্ড ম্যারেজ অ্যান্ড ইনভেস্ট ইন গার্লস রাইটস, অর্থাৎ বাংলায় বললে যেটা বলা যায় বাল্য বিবাহ বন্ধ করা এবং মেয়েদের অধিকারে বিনিয়োগ করা। আচ্ছা, গল্প তো আমরা করছি আজকের এই বিশেষ একটা দিন, আর এই বিষয়টা সত্যি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে সত্যি বারবার আলোচনা করা উচিত, কারণ আমরা হয়তো অনেক আধুনিকীকরণ হয়েছে, আমরা অনেক এগিয়েছি, আগের থেকে হয়তো মেয়েদের অধিকার বা পড়াশুনো করার হার সব কিছু হয়তো অনেকটা বেশি, কিন্তু আমরা এখন অবধি সেই পর্যায়ে পৌঁছতে পারিনি। মানে একটা ছেলে বা মেয়েকে, একটা ছেলে এবং মেয়েকে পাশাপাশি রাখলে একটা মেয়ে অনেকটাই পিছিয়ে আছে। তো সেই জন্য এই বিষয়গুলো আজকের দিনে আলোচনা করা, এবং শুধু আলোচনা করা নয়, আলোচনার মাধ্যমে সমাধান করা, আশেপাশে আমরা যে সমস্ত মেয়েদের দেখতে পাচ্ছি বা শিশুদের দেখতে পাচ্ছি, কন্যা শিশুদের মূলত, যে যারা পড়াশুনো করছে না, স্কুল ছুট হচ্ছে, হয়তো লোকের বাড়িতে কাজ করছে, না হলে বাল্যবিবাহ হচ্ছে, তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে জোর করে, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা, এবং আমরা চোখের সামনে যাদেরকে দেখতে পাচ্ছি তাদেরকে সেই সব কিছু থেকে বের করে এনে স্কুলমুখী করা, শিক্ষা।

দেওয়া, একটা বেসিক এডুকেশন যাতে তাদের থাকে এবং যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে, যেটা বারবার উঠে আসছে যে অর্থনৈতিক যে স্বাধীনতা, উচ্চ পদের বেতন হোক কিংবা যেরকমই হোক, প্রত্যেকটা যে কন্যার বা নারীর যে অর্থনৈতিক স্বাধীনতাটা দরকার, এই বিষয়ে আমাদের কথা বলতে হবে এবং শুধু কথা বলা নয়, সমাধান করতে হবে। তো গল্প তো আমরা চলবেই, আর গল্প চলতে চলতে তো মাঝে মধ্যে আমাদের একটু গান শুনে নিতেই হবে, তাই পরবর্তী গান তোমাদেরকে আমি শোনাবো শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

আবারও একটা ভীষণ সুন্দর গান শুনে ফিরে এলাম। সকাল সকাল মনটা বেশ ফুরফুরে হয়ে যাচ্ছে এই সুন্দর গানটা শুনে। মানে এই সুন্দর সুন্দর গানগুলো আবার সকালবেলা মানেই তো বাইরে বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ, এখনও সেই রকমভাবে গরমটা এখনও শুরু হয়নি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেটা শুরু হবে। তো এই সুন্দর ঠান্ডা ঠান্ডা পরিবেশে আর হাতে তোমাদের চায়ের কাপ আছে, আমি সেটা বুঝতেই পারছি। সে তোমরা আমাকে মানে আমি না দেখতে পেলেও আমি ঠিকই বুঝতে পারছি। তো এত সুন্দর ওয়েদারে, মানে এত সুন্দর একটা পরিবেশে হাতে চায়ের কাপ নিয়ে এই সুন্দর সুন্দর গল্প শুনতে তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে। আর গল্প শুধু বিষয় নয়, আজকে আমরা একটা সচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করছি।

আজ আবারও তোমাদের বলে দিই, আজ ইন্টারন্যাশনাল ডে অব দ্য গার্ল চাইল্ড, তো এই বিষয়ে আমরা কথা বলছি। তো আমরা তো কথা বলছিলাম যে কিভাবে শিশু কন্যাই হোক বা নারী হোক তাদেরকে স্কুলমুখী করা যায় বা কলেজমুখী করা যায়, তাদের শিক্ষা দেওয়া যায়, বাল্যবিবাহ রোধ করা যায়, তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা যায়, এইসব বিষয় নিয়ে তো আমরা কথা বলছি। এবং শুধু সমস্যা নয়, সমস্যার থেকে সমস্যার সমাধানের দিকে আমরা বেশি জোর দিচ্ছি, কারণ সমস্যা তো আমরা সবাই জানি। তো এই বিষয় নিয়ে গল্প করতে করতে এরপরে আমরা আসি যে আন্তর্জাতিক এই যে আজকে যে দিবসটি কন্যা শিশু কন্যা দিবস, এই উদ্যোগটি প্ল্যান ইন্টারন্যাশনালের একটি প্রকল্প হিসেবে শুরু হয়েছিল, যা বিশ্বব্যাপী পরিচালিত একটি বেসরকারি সংস্থা। একটি আন্তর্জাতিক দিবস পালন এবং উদযাপনের ধারণাটি প্ল্যান ইন্টারন্যাশনালের কারণ আমি একটি মেয়ে এই প্রচারাভিযান থেকে উদ্ভূত হয়েছিল, যা বিশ্বব্যাপী এবং বিশেষ করে উন্নয়নশীল দেশগুলিতে মেয়েদের লালন পালনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে। কানাডায় প্ল্যান ইন্টারন্যাশনালের প্রতিনিধিরা কানাডার ফেডারেল সরকারের কাছে এই উদ্যোগ সম্পর্কে আন্তর্জাতিকভাবে সচেতনতা বাড়ানোর জন্য সমর্থকদের জোটকে অনুরোধ করেন। অবশেষে প্ল্যান ইন্টারন্যাশনাল জাতিসংঘকে এতে জড়িত হওয়ার জন্য অনুরোধ করে। জাতিসংঘ সাধারণ পরিষদে কানাডা কর্তৃক একটি প্রস্তাবনা হিসেবে আন্তর্জাতিক এই শিশুকন্যা দিবসটি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হয়েছিল। কানাডার নারী মর্যাদা বিষয়ক মন্ত্রী রোনা অ্যাম্ব্রোস এই প্রস্তাবনাটি পৃষ্ঠপোষকতা করেন। নারী ও মেয়েদের একটি প্রতিনিধি দল জাতিসংঘের নারী মর্যাদা বিষয়ক 55তম কমিশনে এই উদ্যোগের সমর্থনে উপস্থাপনা করে। 19 ডিসেম্বর 2011 সালে জাতিসংঘ সাধারণ পরিষদ 11 অক্টোবর 2012 প্রথম আন্তর্জাতিক কন্যা দিবস হিসেবে গ্রহণ করে একটি প্রস্তাবনা পাশ করার জন্য ভোট দেন। তো গল্প তো আমাদের চলছেই, আর গল্পের মাঝে মাঝে একটু গান, না হলে ওই চানাচুর ছাড়া মুড়ির মতন লাগে কিছুটা, তাই জন্য গল্পের মাঝে মাঝে তো আমাদের গান থাকবেই। আর আজকে আমরা নারী সুরক্ষা বা নারী সুরক্ষা শুধু নয়, মূলত যে শিশু কন্যা তাদেরকে শিক্ষিত করা এবং তাদেরকে সমাজে এগিয়ে নিয়ে যাওয়া এই বিষয়কে একটি সচেতনতামূলক দিন নিয়েই কথা বলছি, তোমরা তো জানোই। আর তোমাদের যুবাণীর বন্ধু আমি অদ্রিজা গল্প করছি সুপ্রভাতে তোমাদের সাথে। আবারও বলি, আজ ইন্টারন্যাশনাল ডে অব দ্য গার্ল চাইল্ড। গল্প তো আমাদের চলবেই, কিন্তু গল্পের মাঝে মাঝে গান তো না শুনলে একদমই মনটা ভালো লাগে না, তাই এই সকাল সকাল সুন্দর পরিবেশে এখন রূপম ইসলামের কণ্ঠে একটি গান শুনিলে কেমন হয়, চলো শুনে নেওয়া যাক।

আবারও একটা ভীষণ সুন্দর গান শুনে ফিরে এলাম। মানে আজকের দিনটা যেমন বিশেষ, সেরকম গানগুলোও কিন্তু ভীষণ সুন্দর। মানে সকাল সকাল আমারই তো শুনে মনটা ভালো হয়ে যাচ্ছে। আমার মনে হয় তোমাদেরও নিশ্চয়ই এই সুন্দর সুন্দর গানগুলো শুনে মনটা ভালো হয়ে যাচ্ছে। তো মন তো ভালো আমাদের হবেই গান শুনতে শুনতে। তার সঙ্গে আমরা যে বিষয়ে কথা বলছি সেই বিষয় নিয়েও কথা বলতে হবে, এই গার্ল চাইল্ডদের নিয়ে। তো বিভিন্ন দেশে এই আজকের যে দিনটি প্রচারের জন্য নানা রকমের অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়। কিছু কিছু অনুষ্ঠান তো জাতিসংঘ দ্বারা স্পন্সর করা হয়। 2016 সালে লন্ডনে উইমেন অব দ্য ওয়ার্ল্ড উৎসব অনুষ্ঠিত হয়েছিল, যেখানে 250 জন লন্ডন স্কুলগামী মেয়েকে মহিলা পরামর্শদাতাদের সাথে যুক্ত করা হয়েছিল। আন্তর্জাতিক স্তরের পাশাপাশি, মানে এতক্ষণ আমরা মোটামুটি আন্তর্জাতিক স্তর নিয়েই কথা বলছিলাম, এবার এটা তো একটা ইন্টারন্যাশনাল একটা অ্যাওয়ারনেসই বলো বা যাই বলো না কেন, কিন্তু ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক স্তর থেকে যদি আমরা একটু বাইরের দিকে বেরোই, তাহলে কিন্তু আমাদের যে দেশ ভারতবর্ষেরও কিন্তু নিজস্ব কিছু স্কিম আছে, এই শিশু সুরক্ষা বা নারী সুরক্ষা, আর সব থেকে যেটা মূল বিষয় যে শিশু কন্যাদের শিক্ষিত করা। তো তোমরা হয়তো বুঝতেই পারছো যে আমি ভারতবর্ষের কোন স্কিমের কথা বলছি। তো এই বিষয় নিয়ে তো আমরা কথা বলবো, আর স্কিমটা হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও, অর্থাৎ কন্যাকে বাঁচাও এবং কন্যাকে শিক্ষিত করো। এটা হলো ভারত সরকারের একটি প্রধান সামাজিক প্রচারাভিযান, যা 22 জানুয়ারি 2015 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরিয়ানার পানিপথে চালু করেন। এই প্রকল্পের লক্ষ্য হলো ক্রমহ্রাসমান শিশু লিঙ্গ অনুপাত মোকাবিলা করা এবং সারা দেশে মেয়েদের শিক্ষা ও ক্ষমতায়নকে উৎসাহিত করা। এটি একটি ত্রিমন্ত্রণালয় উদ্যোগ যা মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং শিক্ষা মন্ত্রক, যেটাকে আগে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকও বলা হতো, প্রত্যেকটি দ্বারা যৌথভাবে পরিচালিত হয়। এই বেটি বাঁচাও বেটি পড়া, অর্থাৎ কন্যাকে শিক্ষা দাও, কন্যাকে বাঁচাও এবং কন্যাকে শিক্ষিত করো। ভারতে শিশুলিঙ্গ অনুপাত উদ্বেগজনক হারে কমছিল। 2011 সালের জনসংখ্যা গণনায় ভারতে 1 থেকে 6 বছর বয়সী শিশুলিঙ্গ অনুপাত ছিল 919 জন মেয়ে। 2014 সালের আন্তর্জাতিক কন্যা শিশু দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে মেয়েদের বিরুদ্ধে লিঙ্গ বৈষম্য বন্ধ করতে জনগণকে সাহায্য করার জন্য অনুরোধ জানিয়েছিলেন। অর্থাৎ বারবার সেই একই কথাই উঠে আসছে যে একটাই কারণ, প্রথম কারণ যাতে কন্যা সন্তানকে বাঁচিয়ে রাখা যায়, যাতে কন্যা সন্তানকে আগেই আমরা তার লিঙ্গ নির্ধারণ করি, মানে ভ্রূণ অবস্থায়, যখন সে জন্মগ্রহণও করেনি, ভ্রূণ অবস্থায় যাতে আমরা তাকে হত্যা না করে ফেলি, তো এটাই মূল কারণ। এবং তারপর শুধু তাকে বাঁচতে দিলেই তো হবে না, তাকে বাঁচার মতন বাঁচতে দিতে হবে। তো সেক্ষেত্রে তাকে শিক্ষা দেওয়া এবং শিক্ষার পাশাপাশি তাকে

সচেতন করা এবং পারিপার্শ্বিক যে এত বাধা, এত বিপত্তি এবং যে সুরক্ষার যে বিষয়, এই বাধা বিপত্তি থেকে তাকে সামলে তাকে সুরক্ষা প্রদান করা, এইটাই কিন্তু মূল লক্ষ্য। সেটা আন্তর্জাতিক স্তরেই হোক কিংবা আমাদের ভারতের যে স্কিম বেটি বাঁচাও বেটি পড়াও, সবার কিন্তু উদ্দেশ্যই বলো বা লক্ষ্যই বলো একই, শুধু নামগুলো হয়তো আলাদা কিন্তু সবার উদ্দেশ্য লক্ষ্য এক। তো এই বিষয়ে তো আমরা গল্প করবই, গল্প করতে করতে আবারও আমাদের একটা গান শুনে নিতে হবে, আর গান শুনতে কার না ভালো লাগে। তো পরবর্তী গান শিল্পী সোমলতা আচার্যের কণ্ঠে।

আবার একটা ভীষণ সুন্দর গান শুনে ফিরে এলাম। মানে এই গানগুলো শুনলে যেন আমাদের রক্ত গরম হয়ে যায়, আবারও বারবার ইচ্ছে করে, মানে একজন নিজে আমি একজন নারী হয়েই বলো বা একজন মেয়ে হয়েই বলো, যেন মনে হয় যে না কিছু তো করতেই হবে। কারণ আমার এই এত কথা বলতে বলতে মনে পড়লো যে তোমরা হয়তো অনেকেই পড়ে থাকবে, আমিও ছোটবেলায় পড়েছিলাম, যে বিদ্যাসাগর বলেছিলেন যদি একটা পরিবারে মা যদি শিক্ষিত হয় তাহলে পুরো পরিবারটা শিক্ষিত হবে। তো সেক্ষেত্রে বারবার ওই কথাই উঠে আসে যে যদি আমরা কন্যাদের বাঁচতে দিই এবং তাদের শিক্ষিত করি তাহলে তার হাত ধরে একটা পুরো পরিবার শিক্ষিত হতে পারে। কারণ একটা বাচ্চা যখন প্রথম জন্মায় তখন তার কাছে তার মাই সব, তার স্কুলে ভর্তি হওয়াই বলো কিংবা পারিপার্শ্বিক জগৎ চেনা বা অন্যান্য টিউশন টিচার হোক স্কুল টিচার হোক, তারা অনেক পরে, প্রথম শিক্ষা কিন্তু সে তার মায়ের কাছ থেকেই পায়। তো সেই শিক্ষা সবসময় যে পুঁথিগত শিক্ষা হতে হবে।

তার কোনো মানে নেই। মানুষ হওয়ার শিক্ষা, মানবিকতা শিক্ষা, তার সঙ্গে অবশ্যই পুঁথিগত শিক্ষাও প্রয়োজন। তো সেই সব কিছুই একটা শিশু তার মায়ের থেকেই প্রথম শেখে। তো সেক্ষেত্রে মায়ের থেকে শিখতে গেলে মাকে শিক্ষিত হতে হবে, আর মাকে শিক্ষিত হতে গেলে একদিনে তো একটা মেয়ে কখনো মা হয় না, তাকে বাঁচতে দিতে হবে। আর সেই জন্যেই বারবার যে কথা যে কন্যা ভ্রূণ হত্যা করা যাবে না, ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা যাবে না, এবং শুধু বাঁচতে দেওয়া নয়, তারপরে তার শিশু মৃত্যু হার কমাতে হবে, যাতে লিঙ্গ যে অনুপাত ছেলে এবং মেয়ের মধ্যে যেটা অনেকটাই কমে যাওয়ার কারণে আজকের এই বিশেষ দিনটির কথা আন্তর্জাতিক স্তরেই বলো কিংবা আমাদের ভারতের যে আজকের এই কিংবা ভারতের যে বেটি বাঁচাও বেটি পড়াও এই স্কিমটার কথাই বলো, সবটাই কিন্তু বারবার একই কথাই উঠে আসছে যে আমাদের কন্যা সন্তানের হার কমে যাচ্ছে পুরুষের থেকে। তো সেই জন্য সবের একটাই উদ্দেশ্য। যাই হোক, তো আমরা যে গল্পে কথা বলছিলাম সেই গল্পে আবারও ফিরে যাই। মানে গল্প তো নয়, গল্প করছি ঠিকই, কিন্তু খুবই বাস্তব এবং খুব মানে দৃষ্টান্তমূলক একটি ঘটনা যেটাকে বলা হয়, যেটা আমাদের শুনতে হবে এবং সমস্যা তো আমরা সবাই জানি সমাধান করতে হবে। যাই হোক, আসল কথায় ফিরে আসা যাক। এই যে বলছিলাম আজকের এই বিশেষ দিনের কথা, তো সেখান থেকে আমরা চলে এসেছি বেটি বাঁচাও বেটি পড়াও এই স্কিমে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2015 সালের 22শে জানুয়ারি বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প চালু করেন। এর মূল লক্ষ্য ছিল ক্রমহ্রাসমান শিশু লিঙ্গের অনুপাতের সমস্যা সমাধান করা। আচ্ছা, প্রাথমিকভাবে সারা দেশের 11টি জেলার বহু খাতভিত্তিক কার্যক্রমের উপর দৃষ্টি নিবদ্ধ করেছিলেন তিনি, যেখানে শিশু লিঙ্গ অনুপাত ভীষণ কম ছিল, যেটা বারবার কথায় উঠে আসছে। 2016 সালের 26শে অগস্ট 2016 অলিম্পিকে ব্রোঞ্জ পদক বিজয়ী আমরা সবাই চিনি কুস্তিগীর সাক্ষী মালিক, তিনি এই বেটি বাঁচাও বেটি পড়াও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হন। আর লিঙ্গ নির্বাচনী গর্ভপাত বা কন্যা ভ্রূণ হত্যার ফলে ভারতের কিছু রাজ্যে ছেলে শিশুর তুলনায় মেয়ে শিশুর জন্মের যে অনুপাত তীব্রভাবে হ্রাস পেয়ে যায়। সেই কারণে আল্ট্রাসাউন্ড প্রযুক্তির কারণে গর্ভবতী মহিলা এবং তাদের পরিবার গর্ভাবস্থার একেবারেই শুরুতে ভ্রূণের লিঙ্গ যে জানতে পেরে যাচ্ছিলেন সেটাকে বন্ধ করা হয়। নানা কারণে কন্যা শিশুর প্রতি যে বৈষম্য এবং যে প্রযুক্তি, এগুলো একত্রিত হয়ে এই আল্ট্রাসাউন্ড পরীক্ষার মাধ্যমে মেয়ে হিসেবে যে ভ্রূণকে চিহ্নিত করে গর্ভপাতের সংখ্যা ভীষণ বেড়ে যায়। এই প্রবণতাটি প্রথম লক্ষ্য করা গেছিল যখন 1991 সালে জাতীয় আদমশুমারির ফলাফল প্রকাশিত হয়, এবং 2001 সালের জাতীয় আদমশুমারির ফলাফল প্রকাশিত হলে এটি একটি ক্রমবর্ধমান সমস্যা হিসেবে নিশ্চিত হয়েছিল। গল্প তো আমাদের চলতেই থাকবে, কিন্তু গল্পের মাঝে আবারও একটি গান শুনে নেব, অরিজিৎ সিং এবং মধুবন্তী বাগচির কণ্ঠে।

আবারও একটা ভীষণ সুন্দর গান শুনে ফিরে এলাম। 2011 সালের জাতীয় আদমশুমারির ফলাফল যেমন দেখিয়েছে ভারতের কিছু রাজ্যে নারী জনসংখ্যার হ্রাস ক্রমাগত খারাপ হচ্ছে, এটি লক্ষ্য করা গেছে যে ভারতের অপেক্ষাকৃত সমৃদ্ধ অঞ্চলগুলিতে এই প্রবণতা সবচেয়ে বেশি প্রকট। ভারতের যৌতুক প্রথাকে প্রায়ই দায়ী করা হয়, কারণ অনেক ক্ষেত্রে এখনও আমরা যতই আধুনিকীকরণ হই এই যৌতুক প্রথা বন্ধ করার চেষ্টা করা হলেও পুরোপুরিভাবে বন্ধ করা সম্ভব হয়নি এবং অনেক গ্রামাঞ্চলে বা হয়তো কিছু ক্ষেত্রে শহরাঞ্চলেও আমরা দেখতে পাই। অনেক ক্ষেত্রে বাবা মায়ের এটাই ধারণা যে যদি আমাদের শিশু কন্যা থাকে তাহলে তাকে বিয়ে দিতে হবে, তখন একটা অনেক বেশি পরিমাণে যৌতুক দিতে হবে, তো সেক্ষেত্রে আমাদের অনেক টাকা পয়সার ব্যাপার, যেটা হয়তো যারা দিন আনা দিন খাওয়া বাবা মা বা গরিব পরিবার থেকে শিশু কন্যা শিশু সন্তান জন্মগ্রহণ করলে তখন মনে হয় যে না ছেলে হলে সুবিধা হতো, হয়তো এই এত খরচ হতো না, তাহলে মেয়ে হলে আমি এত খরচ কিভাবে যোগান দেব। তো এরকম অনেক কারণই উঠে আসে যে কন্যা শিশু ভ্রূণ কেন হত্যা করা হয়। তো এই জন্য যৌতুক বিষয়টাকে পুরোপুরিভাবে বন্ধ করতে হবে, যেটা এখনো হয়তো সফল হয়নি পুরোপুরি সব ক্ষেত্রে, কিন্তু আমাদের সেটা দায়িত্ব নিয়ে পুরোপুরিভাবে বন্ধ করতে হবে। এবং শুধু যৌতুক মানে যে শুধু টাকা পয়সা এমনটাই তো নয়, অনেক গয়নাগাটি বা সমস্ত কিছুর বিষয় এখানে চলে আসে। তো এই প্রত্যাশাকে প্রায়শই এই সমস্যার একটি প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়। তো এই সব কিছু বিবেচনা করে যে শুধুমাত্র একটা কোনো সমস্যা নয়, একটা একটা সমস্যার জন্য আরেকটা নতুন সমস্যার সৃষ্টি হওয়া, তো এই সকল বিষয়কে মাথায় রেখেই এবং এই প্রত্যেকটা সমস্যা বলে শুধু আলোচনা না করে সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা যায় এই বিষয় নিয়ে আলোচনা করার জন্যই আজকের এই বিশেষ দিনটি ইন্টারন্যাশনাল ডে অব দ্য গার্ল চাইল্ড। এবং যেটা আমি বললাম, ভারতীয় সরকারের যে স্কিম বেটি বাঁচাও বেটি পড়াও, দুটো ক্ষেত্রেরই কিন্তু একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য, যে এত এত সমস্যা এবং একটা সমস্যার পিঠে আরেকটা সমস্যা, যাতে প্রত্যেকটা সমস্যার সমাধান করা যায়, শিশু কন্যাকে শিক্ষিত করা যায়, তাকে পৃথিবীর আলো দেখতে দেওয়া হয়, তাকে সচেতন করা যায় এবং যাতে স্কুলমুখী করা যায়, বাল্য বিবাহ না দিয়ে দেওয়া হয়, যাতে শিশু কন্যা মানেই বা একজন নারী মানেই সে শুধু ঘরে বন্দী থাকবে বা শুধু তাদের বিয়ে দিয়ে দেওয়া হবে এমনটা নয়, যেন একজন মেয়ে হয়েও তাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া, এই বিষয়ে অ্যাওয়ারনেস জানানোর জন্যে আজকের এই বিশেষ দিনটি। তো এই বিশেষ দিন নিয়ে আমরা তো গল্প করলাম এবং কথা তো কখনো শেষ হয় না, আরও অনেক অনেক অনেক কিছু বলার থাকে, কিন্তু সময় আমাদের খুবই সীমিত, তাই বারবার আমাদের সময়ের কাছেই হেরে যেতে হয়। তো সেই জন্য

গল্প তো আমরা করলাম, আমরা আবারও অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো বিষয় নিয়ে আবারও অনেক অনেক অনেক অনেক গল্প করব। আজ এই বিশেষ দিনে তোমাদের সঙ্গে সুপ্রভাতের অনুষ্ঠানে তোমাদের যুববাণীর বন্ধু আমি অদ্রিজা ছিলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর কানে যুববাণী রাখতে কিন্তু একদমই ভুলবে না। আর যেতে যেতে এই গানটা তোমাদের জন্য।

যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত শুনলেন। উপস্থাপনায় ছিলেন অদ্রিজা অধিকারী। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। একটু পরে দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। এখন নজরুল গীতি, শিল্পী স্বপ্না মুখোপাধ্যায়।

নজরুলগীতি শুনলেন স্বপ্না মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 এবং গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, সেই সঙ্গে ডিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল। এখন পুরাতনী গান শুনবেন, শিল্পী দেবযানী বন্দ্যোপাধ্যায়।

পুরাতনী গান শুনলেন দেবযানী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা PMDDKY এর আজ এক বছর পূর্ণ হয়েছে। দেশে কৃষিক্ষেত্রে সম্ভাবনাময় 100টি জেলায় চাষবাসকে আরও আধুনিক ও শক্তিশালী করার জন্য গত বছর আজকের দিনে এই যোজনা চালু হয়। জেলাভিত্তিক কৃষি চাহিদা পূরণের জন্য 11টি মন্ত্রক ও বিভাগের 36টি কেন্দ্রীয় উদ্যোগ, রাজ্যস্তরের প্রকল্পের বাস্তবায়ন এবং বেসরকারি ক্ষেত্রের অংশগ্রহণ সম্ভব হয়েছে এই কর্মসূচির মাধ্যমে। কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যবস্থার আধুনিকীকরণ, সহজে ঋণ প্রদান এবং ফসল সংরক্ষণ পরিকাঠামো উন্নয়ন এই প্রকল্পের লক্ষ্য। প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনার আওতায় জল বিভাজিকা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এই রাজ্য উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। পশ্চিমাঞ্চলে জল সংরক্ষণ, সেচ সম্প্রসারণ, দীর্ঘমেয়াদী কৃষি এবং গ্রামীণ জীবিকার উন্নয়নে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে কৃষি দপ্তরের তরফে জানানো হয়েছে। বর্তমানে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এই 6 জেলায় 27টি জল বিভাজিকা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই সাফল্যের ভিত্তিতে এই প্রকল্পের আওতায় আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি ও পূর্ব বর্ধমানকেও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের আজ সূচনা হয়েছে। 3000 ঢাকের বাদ্যি, চোখ ধাঁধানো আলো ও আতসবাজির রোশনাই, শঙ্খ উলুধ্বনি সহকারে ইডেন গার্ডেন্সে গতকাল দেবী দুর্গার আগমনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 3000 ঢাকের সমবেত বাদ্যি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল এ সংক্রান্ত শংসাপত্র মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন। উত্তর চব্বিশ পরগনার মিনাখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি আয়ুব হোসেন গাজীকে পুলিশ গ্রেপ্তার করেছে। নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি বিজেপি কর্মীদের মারধর, খুনের চেষ্টা, হুমকি, জমি দখল এবং ভোট পরবর্তী হিংসাতেও ওই নেতা জড়িত বলে জানা গেছে। আজ তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পূর্বে তৃণমূল কংগ্রেস বিধায়ক বিভাস সর্দারের ওপর হামলার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। জয়নগরের মনসাতলায় দলীয় কর্মসূচিতে গেলে গাড়িতে বসে থাকা অবস্থায় একদল দুষ্কৃতী তাকে ঘিরে হামলা চালায় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় তার গাড়ি, গুরুতর

0: আহত অবস্থায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। মাথায় সিটি স্ক্যানও করা হয়েছে। বিধায়কের অভিযোগ, শাসকদল আশ্রিত দুষ্কৃতীরাই এর সঙ্গে জড়িত, যদিও বিজেপি যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। কলকাতার এন্টালি এবং হুগলির ডানকুনিতে পরপর দুই অ্যাপ ক্যাব চালককে নৃশংসভাবে খুনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডানকুনির খুনের সূত্র ধরেই ঘটনার কিনারা করেছে চন্দননগর পুলিশ কমিশনারেট। তদন্তে একটি সংগঠিত গাড়িচোর চক্রের হদিশ পাওয়া গেছে। ধৃত মোহাম্মদ মনিরুল গাজী, শেখ শাহাদাত এবং মোহাম্মদ আরিয়ান মোল্লাকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন বিচারক। ডানকুনি থানা এলাকায় দিল্লি রোডের ধারে ভাদুয়া মোড়ের কাছে গত 5ই অক্টোবর বাঁকড়ার বাসিন্দা রামজেশ কাদের দেহ উদ্ধার হয়। অভিযুক্তরা জেরায় জানিয়েছে, রামজেশকে খুনের পর তাঁর ক্যাবটি নিয়ে চোরাই মার্কেটে বিক্রির জন্য তারা বেনিয়াপুকুর পৌঁছয়, কিন্তু নথিপত্র ছাড়া কেউ গাড়ি নিতে রাজি না হওয়ায় এবং পর্যাপ্ত তেল না থাকায় গাড়ি রেখে দিয়েই পালায় তারা। প্রথম পরিকল্পনা সফল না হওয়ায় তাদের লক্ষ্য হয় এন্টালির অ্যাপ ক্যাব চালক ভগবান প্রসাদ গুপ্ত। গত বুধবার বন্ধ গাড়ির মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। দক্ষিণ চব্বিশ পরগনার বিদ্যানগর মাল্টিপারপাস স্কুলে সম্প্রতি পরীক্ষায় ভীতি দূর করা, উদ্বেগ কমানো, একাগ্রতা নিয়ে আসা ও ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্য বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। বেহালা লায়ন্স ক্লাবের সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষক সহ স্কুলের 150 জন ছাত্রছাত্রী এই কর্মশালায় অংশ নেন। বিশেষজ্ঞরা বই পড়ার প্রতি আরও মনোযোগী হওয়ার নানা পরামর্শ দেন। রাজ্যের প্রায় সব জেলাতেই 13 তারিখ পর্যন্ত প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। 14-15 তারিখ নাগাদ উপকূলীয় জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। এদিকে দু একদিনের মধ্যেই অর্থাৎ পুজোর আগেই রাজ্য থেকে বর্ষা বিদায় নেওয়ার মতো অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বলেও তিনি জানান। 2026-27 মৌসুমের রঞ্জি ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট আজ শুরু হয়েছে। চারদিনের লিগ পর্বে বাংলা তাদের প্রথম ম্যাচে দিল্লির মুখোমুখি হয়েছে। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে টসে জিতে দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে বাংলা। শেষ খবর পাওয়া পর্যন্ত দিল্লি 12 ওভারে 2 উইকেট হারিয়ে 27 রান করেছে। মহিলাদের ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবলের দ্বিতীয় তথা শেষ ম্যাচে ভারত আজ রাশিয়ার বিরুদ্ধে খেলবে। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধে 6টায়। হায়দ্রাবাদের NFC মাঠে গতকাল মহিলাদের অনূর্ধ্ব 19 T20 ম্যাচে বাংলা 96 রানে পণ্ডিচেরিকে হারিয়ে দিয়েছে। বাংলা 4 উইকেটে 179 রানের জবাবে পণ্ডিচেরির ইনিংস 83 রানে শেষ হয়ে যায়। স্থানীয় সংবাদ শেষ হল, এর পরের খবর বেলা 12:30।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন আধুনিক গান। প্রথম গান লতা মঙ্গেশকরের কণ্ঠে, কথা ও সুর সলিল চৌধুরী।

পরের গান আশা ভোসলে এবং রাহুল দেববর্মনের দ্বৈত কণ্ঠে, কথা স্বপন চক্রবর্তী, সুর রাহুল দেববর্মন।

আধুনিক গান শুনলেন আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুরু হচ্ছে বৃন্দগান শিক্ষার আসর।

বৃন্দগান শিক্ষার আসর এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ মুলতানি রাগে খেয়াল পরিবেশন করলেন শিল্পী অর্ঘ্য চক্রবর্তী। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 4:59। শুরু হলো দ্বিতীয় অধিবেশন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন সংবাদ দিল্লি কেন্দ্র থেকে।

এতক্ষণ শুনলেন নজরুল গীতি শিল্পী সুমিতা অধিকারীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন হিন্দি অনুষ্ঠান উর্বশী উপস্থাপনায় দেবিকা গুপ্তা।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন হিন্দি ছায়াছবির গান শুনে নেব। ডন ছায়াছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে এই গানটি।
1: ভঙ্গ কা রঙ জমা হো চকা চক হির লো পান চবায় আহা।

0: শুনলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, একটু পরেই খেলার খবর।
1: আকাশবাণী কলকাতা, খেলার খবর, পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হলো, ইন্দোরে আজ টি টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে। কল্যাণীতে চার দিনের রঞ্জি ট্রফি ম্যাচের প্রথম দিনে বাংলার বিরুদ্ধে দিল্লি প্রথম ইনিংসে 240 রান করেছে। ভারতের উদয়বীর সিন্ধু কায়রোয় অনুষ্ঠিত আইএসএফ শুটিং বিশ্বকাপে স্বর্ণপদক জয় করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানের আইচি নাগোয়ায় সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে আগামী বৃহস্পতিবার দিল্লিতে নিজের বাসভবনে মিলিত হবেন। মোহনবাগান সুপার জায়ান্ট আগামীকাল আইএসএল অভিযান শুরু করবে। বিস্তারিত খবর, ইন্দোরের হোলকার স্টেডিয়ামে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে। ভারত প্রথমে ব্যাট করতে নেমে শেষ পাওয়া খবরে 13 ওভার 6 বলে 168 রানে 5 উইকেটে 168 রান করেছে। পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ 1-1 ড্র হয়ে গেছে। ভারত লখনৌতে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে পরাজিত করে। রাঁচিতে দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ 6 উইকেটে ভারতকে পরাজিত করে। ডারবানের কিংসমিডে প্রথম ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে 390 রানের জবাবে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস 284 রানে শেষ করেছে। ডেভিড বেদিনঘাম 49, এইডেন মার্করাম 37 রান করেছেন। সাইমন হার্মার 35 রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার হয়ে অধিনায়ক প্যাট কামিন্স 3 উইকেট নিয়েছেন। মিচেল স্টার্ক, জশ হেজেলউড, নাথান লিয়ান 2 করে উইকেট নিয়েছেন, 1 উইকেট নিয়েছেন বিওএফ স্টার। এদিকে অস্ট্রেলিয়ার স্মিথ স্টিভ ফিল্ডার হিসাবে এদিন টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড করেছেন। কামিন্সের বলে ডেভিড বেদিনঘামের ক্যাচ ধরে টেস্ট ক্রিকেটে 221তম ক্যাচ ধরেন স্মিথ। ইংল্যান্ড অধিনায়ক জো রুটে 220টি ক্যাচ ধরার রেকর্ড ভেঙে দেন। এরপর কাইল ভেরেনা ও অনরিক নেটিয়ার ক্যাচ ধরেন স্মিথ। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে আজ রঞ্জি ট্রফি ক্রিকেটের চার দিনের লিগ পর্বের ম্যাচের প্রথম দিন দিল্লি বাংলার বিরুদ্ধে প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে 240 রান করেছে। বাংলা টসে জিতে দিল্লিকে ব্যাট করতে পাঠায়। ঋত্বিক, শকিন 56, আয়ুষ সুমিত, দোসেজা 45, সার্থক রঞ্জন 33 রান করেছেন। বাংলার হয়ে মোহাম্মদ শামি 30 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন। আমির গনি 45 রান দিয়ে নিয়েছেন 3 উইকেট। 2 উইকেট নিয়েছেন আকাশদীপ, 1 উইকেট নিয়েছেন মুকেশ কুমার। ভারতের উদয়বীর সিন্ধু মিশরের কায়রোয় অনুষ্ঠিত আইএসএলএফ শুটিং বিশ্বকাপে পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জয় করেছেন। ফাইনালে মোট 240.6 স্কোর করে শীর্ষস্থান শেষ করে সোনা জেতেন উদয়বীর। জার্মানির ক্রিশ্চিয়ান রেইস 240.1 স্কোর করে রুপো ও ইতালির পাওলো মোনা 219.8 স্কোর করে ব্রঞ্জ পেয়েছেন। উদয়বীরের আগে চতুর্থ স্থান থেকে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানের আইচি নাগোয়ায় সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে আগামী বৃহস্পতিবার দিল্লিতে নিজের বাসভবনে মিলিত হবেন। এবারে এশিয়ান গেমসে ভারত 21টি সোনাসহ মোট 85টি পদক দিতে পদক তালিকায় চতুর্থ স্থান শেষ করে। ব্যক্তিগত এবং দলগত বিভাগে পদকজয়ী সমস্ত ক্রীড়াবিদদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী, তাঁদের সঙ্গে কথা বলবেন এবং উৎসাহিত

0: করবেন। মোহনবাগান সুপার জায়ান্ট আগামীকাল আইএসএল অভিযান শুরু করবে। প্রথম ম্যাচে মোহনবাগানের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। আইএফএ শিল্ড ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয়। আইএসএলের অভিযান শুরুর আগে আত্মবিশ্বাসে ভরপুর করেছে সবুজ মেরুন দলকে। মোহনবাগানের কোচ প্যানাজিওটিস দিলেম পেরিস বলেছেন, নর্থ ইস্ট ইউনাইটেড কঠিন প্রতিপক্ষ হলেও 3 পয়েন্টের লক্ষ্যে তার দল মাঠে নামবে। এই মরশুমে দুই দল তৃতীয়বার মুখোমুখি হতে চলেছে। শিল্ডে গ্রুপ পর্বের ম্যাচে 1-1 ড্র হয়। সেমিফাইনালে মোহনবাগান ট্রাইব্যাকারে নর্থ ইস্ট ইউনাইটেডকে হারিয়ে দিয়েছিল। এদিকে লখনৌর একানা স্টেডিয়ামে আজ আইএসএলের ফুটবলে কেরালা ব্লাস্টার্স 2-0 গোলে ইন্টার কাশিকে হারিয়ে দিয়েছে। গোল করেছেন ডি মোহানন এ গ্রিন। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। ইন্দোরে আজ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ টসে জিনে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে। কল্যাণীতে 4 দিনের রঞ্জি ট্রফি ম্যাচের প্রথম দিনে বাংলার বিরুদ্ধে দিল্লি প্রথম ইনিংসে 240 রান করেছে। ভারতের উদয়বীর সিন্ধু কায়রোয় অনুষ্ঠিত আইএসএলএফ শুটিং বিশ্বকাপে স্বর্ণপদক জয় করেছেন। খেলার খবর শেষ হল।
1: আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে এখন শুনবেন নানা রঙের গান। প্রথম গানটি চৌরঙ্গি ছায়াছবি থেকে, মান্নাদের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, এখন স্পটলাইটের বাংলা রূপান্তর। আকাশবাণী আজকে স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা কল্যাণ সাধন থেকে ক্ষমতায়ন, নারীকেন্দ্রিক উন্নয়নের বিষয়ে একটি আলোচনা শুনব। এতে অংশ নিচ্ছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর অদিতি নারায়ণী পাসোয়ান, সঞ্চালনায় আছেন মেঘনা বোস। সঞ্চালক মেঘনা বোস, মহিলা ও শিশু বিকাশ মন্ত্রক 8 ও 9 অক্টোবর নতুন দিল্লিতে মহিলাদের ক্ষমতায়ন ও শিশু বিকাশের ওপর দুদিনের এক শীর্ষ বৈঠকের আয়োজন করে। এই সম্মেলনে কেন্দ্র ও রাজ্যের প্রতিনিধিরা একসঙ্গে বসে পুষ্টি, খুব কম বয়সের শিক্ষা, শিশু সুরক্ষা, মহিলাদের নিরাপত্তা এবং ক্ষমতায়ন যোজনার কার্যকর রূপায়নের মতো অগ্রাধিকারমূলক বিষয় নিয়ে আলোচনা করেন। এই বৈঠকের বৃহত্তম উদ্দেশ্য বিকশিত ভারত 2047-এর ভিত্তি হিসাবে সুপোষিত, সুরক্ষিত ও সশক্ত ভারতের ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়া। এ বিষয়ে আলোচনা করতে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর অদিতি নারায়ণী পাসোয়ান আজ আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। অনুষ্ঠানে আপনাকে স্বাগত অধ্যাপিকা ডক্টর অদিতি নারায়ণী পাসোয়ান, ধন্যবাদ। সঞ্চালক মেঘনা বোস, নারীকেন্দ্রিক উন্নয়নকে এখন শুধু কল্যাণ সাধনের পরিবর্তে আরও বেশি করে ক্ষমতায়নের নিরিখে আলোচনা করা হচ্ছে, ভাবনার এই পরিবর্তনের কারণ কি? অধ্যাপিকা ডক্টর অদিতি নারায়ণ পাসোয়ান, আমাদের বুঝতে হবে কল্যাণ সাধন ও ক্ষমতায়ন বলতে আমরা কি বুঝি। কল্যাণ বলতে আমরা যা বুঝি তার মধ্যে ভর্তুকির একটা বিষয় থাকে, যাতে মানুষের মৌলিক চাহিদাগুলি পূরণ করা যায়, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি। এই মৌলিক বিষয়গুলির ওপর যদি নজর দেওয়া হয় তাহলে সেটা হলো কল্যাণ সাধন। কিন্তু যখন আমরা ক্ষমতায়নের কথা বলছি, বিশেষ করে মহিলাদের ক্ষমতায়ন, তখন মহিলারা শুধু সুবিধাভোগী নন, তারা পরিবর্তনের হাতিয়ারও হয়ে উঠছেন। যদি লক্ষ্য করেন যে সরকারের দৃষ্টিভঙ্গি এখন মহিলাদের শুধু সুবিধাভোগী হিসাবে না দেখা, তারা বিভিন্ন সরকারি প্রকল্পে সুযোগ সুবিধা পাচ্ছে, ঠিক আছে, কিন্তু মূল বিষয় হলো বিকশিত ভারতের ভাবনাকে সাকার করতে পুরুষদের পাশাপাশি মেয়েরাও সমানভাবে অবদান যোগাচ্ছে এবং তাদের ক্ষমতায়নের মাধ্যমে এটা সম্ভব। ক্ষমতায়ন শব্দটির পরিধি অনেক বড়, তাদের সক্ষমতা বৃদ্ধি, মালিকানা অর্জন, যে কোনো উদ্যোগ পরিচালনায় তাদের এগিয়ে আসা, ক্ষমতায়নের অনেকগুলি স্তম্ভ রয়েছে। প্রথম হলো রাজনৈতিক স্তম্ভ। আপনি দেখুন, ভারতবর্ষের বেশিরভাগ মহিলাই রাজনৈতিক দিক থেকে সক্রিয়। এর অর্থ এই যে ক্ষমতার অলিন্দে তারা সকলেই ঠাঁই পাচ্ছেন, কিন্তু তারা সকলেই ভোট দেন এবং তাদের ভোটে সরকারের পরিবর্তন হয়। মহিলাদের প্রত্যেকটি ভোট তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণেই আমি বলছি, যে দেশের রাজনৈতিক পরিমণ্ডলে মহিলারা অত্যন্ত

সক্রিয়। সামাজিক ক্ষেত্রের কথা উল্লেখ করলে বলা যায় শিক্ষা, কর্ম সম্পাদন প্রত্যেকটি ক্ষেত্রেই মহিলাদের জয় জয়কার। সমাজ গঠনে মহিলারা এখন সর্বত্র, অন্তপুরের চার দেওয়ালের মধ্যে তারা এখন আর বন্দী নন। জন পরিকাঠামো সরকারি ব্যবস্থাপনায় তাদের প্রতিনিয়ত আলাপ আলোচনা কাজকর্ম চলতে থাকে। তৃতীয়ত, সাংস্কৃতিক ক্ষমতায়ন। আমরা কিছু সাধারণ স্বনির্ভর গোষ্ঠী লক্ষ্য করেছি, যেমন লিজ্জত পাঁপড়। হার্ভার্ডের এক গবেষণায় তারা সবিস্ময়ে পর্যবেক্ষণ করেছে যে একসঙ্গে বেশ কিছু মহিলা মিলে কিভাবে একটা নামকরা পাঁপড় তৈরি ও বিক্রির সংস্থার রূপ দিয়েছে। সঞ্চালক মেঘনা বোস। এছাড়াও তো অর্থনৈতিক ক্ষমতায়নের দিকটিও রয়েছে, অধ্যাপিকা ডক্টর অদিতি নারায়ণী পাসোয়ান। অবশ্যই এই বিভাগীয় শিখর বৈঠক সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার উপর ভিত্তি করে হয়েছে। কেন্দ্র রাজ্যগুলি একসঙ্গে বসে অগ্রাধিকারের ক্ষেত্র স্থির করে তা নিয়ে আলোচনা, রূপায়ণের সমস্যা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার বিষয়ে কথা বলেছে। কেন্দ্রীয় সরকার এ বিষয়ে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, শক্তি মিশন, বৎসলা পোষণ 2.0 এবং বেটি বাঁচাও বেটি পড়াও এর মতো একাধিক উদ্যোগ নিয়েছে, যার লক্ষ্য হল মহিলাদের মঙ্গল সাধন, মায়েদের স্বাস্থ্য, পুষ্টি, শিশু সুরক্ষা এবং ক্ষমতায়নের ওপর আলোকপাত করা। সঞ্চালক মেঘনা বোস। এইসব যোজনাগুলি একসঙ্গে মিলে কিভাবে কল্যাণমূলক ধারণা থেকে উন্নয়নমুখী ধারণায় পৌঁছানো যায় বলে আপনার মনে হয়? অধ্যাপিকা ডক্টর অদিতি নারায়ণী পাসোয়ান। যেসব যোজনাগুলির কথা উল্লেখ করা হয়েছে সেগুলির লক্ষ্য হল একটি বিশেষ ক্ষেত্রে ক্ষমতায়ন, যেমন বেটি বাঁচাও বেটি পড়াও। এর কারণে অল্প বয়সী মেয়ে কিশোরীদের স্কুলে নাম লেখানোর অনুপাত বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি আপনি যদি সুকন্যা সমৃদ্ধি যোজনার কথা বলেন, এখানে কন্যা সন্তান জন্মালে সরকার কিছু আর্থিক সুবিধা দিচ্ছে। অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীরা একেবারে ছোট বয়সে তাদের যত্ন নেওয়ার বিষয়টি শেখাচ্ছে। একেবারে ছোট বাচ্চা ও মায়েদের স্বাস্থ্য পরিচর্যার সুবিধা দেওয়ার জন্যই সরকারেরই পরিকল্পনা। নবচেতনা, পোষণ বি, পড়াই বি এই যোজনাগুলিও উল্লেখযোগ্য। মহিলাদের রক্তল্পতার দিকে নজর দেওয়ার কাজটিও বেটি বাঁচাও বেটি পড়ায়ের অন্তর্ভুক্ত করা হচ্ছে। তবে রাজ্য ও কেন্দ্র সরকারের মধ্যে সহযোগিতা একান্ত প্রয়োজন। কোনো রাজ্য যদি সঠিকভাবে তহবিলের সদ্ব্যবহার করতে না পারে তাহলে মেয়েদের এই সমস্যাগুলির সমাধানও সম্ভব নয়। মেয়েদের বিভিন্ন বয়সের প্রত্যেকটি সমস্যা মোকাবিলার জন্য সরকার ভিন্ন ভিন্ন যোজনা নিয়ে এসেছে। মুদ্রা যোজনা, স্ট্যান্ড আপ ইন্ডিয়া মহিলা উদ্যোগপতিদের উৎসাহ যোগাচ্ছে। অর্থাৎ জন্মানোর পর থেকে আর্থিকভাবে ক্ষমতায়ন না ঘটা পর্যন্ত মহিলাদের জন্য সরকারের এক একটি নির্দিষ্ট যোজনা রয়েছে। বয়ঃসন্ধির কিশোরীদের বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য এক চমৎকার যোজনা হল নব্বা। মেয়েদের ক্ষমতায়নের ওপর জোর দেওয়া, মেয়েদের আমরা যে চোখে দেখি এই দেখার ভাবনার পরিবর্তনের সঙ্গে বিষয়টি যুক্ত। সঞ্চালক মেঘনা বোস। মহিলাদের শুধুমাত্র জনসংখ্যার একটি অংশ না ভেবে সরকারের একটি অংশ হিসাবে ভাবার বিষয়টি যদি একটু ব্যাখ্যা করেন। অধ্যাপিকা ডক্টর অদিতি নারায়ণী পাসোয়ান। মহিলাদের ক্ষমতায়ন ও শিশু বিকাশের ওপর দিল্লির বৈঠকের চারটি মূল ভাবনার একটি হল অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির উন্নতি। এই কেন্দ্রগুলির মাধ্যমে সরকারি ব্যবস্থাপনার সঙ্গে মহিলা ও শিশুদের প্রথম যোগাযোগ হয়। গর্ভবতী মহিলা এবং মায়েরা এই কেন্দ্রের মাধ্যমে সরকারি পরিষেবা পেয়ে থাকেন। সঞ্চালক মেঘনা বোস। পরিপূরক পুষ্টি দেওয়া ছাড়া আধুনিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির আর কি করা উচিত? অধ্যাপক ডক্টর অদিতি নারায়ণী পাসোয়ান। এটা অত্যন্ত ভালো প্রশ্ন, এ বিষয়ে আমাদের গভীর গবেষণা দরকার। তবে আমার একটি গবেষণায় দেখেছি যে গর্ভবতী মহিলাদের ঠিক পাশের ঘরের সাহায্য বলতে আশাকর্মীদের বোঝায়, তবে তাদের কাজ হল শুধুমাত্র স্বাস্থ্যের দিকটি দেখা। বাচ্চা জন্মানোর কদিন পরে সেই শিশুর পুষ্টির যে প্রয়োজন এবং মায়ের স্বাস্থ্যের দিকটি দেখার জন্য আশাকর্মীদের প্রশিক্ষিত করা উচিত, যাতে তারা এই কাজগুলি আরও দায়িত্বের সঙ্গে করতে পারে। নবজাতক 3 মাস বা 6 মাসের বাচ্চাদের প্রতিপালন করা যায় কিভাবে সেটা আশাকর্মীদের শেখানো উচিত, কারণ এই প্রত্যেকটি বিষয়ই আলাদা। প্রতিটি শিশুর যত্ন ও নিরাপত্তা সফল করতে দরকার এই বিষয়ে আরও বিবেচনা প্রসূত প্রশিক্ষণ। একেবারে জন্মের সময় বাচ্চাদের কিভাবে যত্নআত্তি করতে হয় সেই ব্যাপারে আমাদের যত্নশীল হতে হবে, কারণ 2 থেকে 3 বছরের মধ্যেই শিশুদের মস্তিষ্কের বিকাশ ঘটে যায়। তাই আমার মনে হয় যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আরও দক্ষতার সঙ্গে আশাকর্মীদের ব্যবহার করা প্রয়োজন। সঞ্চালক মেঘনা বোস। আপনি শিশুদের সুরক্ষার কথা বলছিলেন, দেশে এ ব্যাপারে কতটা ফাঁক রয়েছে? অধ্যাপিকা ডক্টর অদিতি নারায়ণী পাসোয়ান। প্রথমে আমাদের সমাজের অসহায় অংশের লোক কারা তা বুঝতে হবে। সমাজের প্রান্তিক থেকে আসা, সীমান্ত এলাকায় বসবাসকারী বা চোরাচালানের শিকার, এভাবে আমরা বাচ্চাদের পৃথক করতে পারি। তারপর আসে তাদের সুরক্ষার জন্য ব্যবস্থা করার প্রশ্নটি।

সঞ্চালক মেঘনা বোস, তাহলে এর জন্য একটা বহুমুখী ব্যবস্থা দরকার, তাই তো? অধ্যাপিকা ডক্টর অদিতি নারায়ণ পাসোয়ান, হ্যাঁ, প্রাতিষ্ঠানিক সহায়তা অত্যন্ত দরকার, কিন্তু শুধু তা দিয়ে কাজ চলে না। শিশু পরিচর্যার অনেক কেন্দ্র তৈরি হয়েছে, তা সত্ত্বেও শিশুদের সুরক্ষার বিষয়টি চিন্তাজনক হয়ে উঠেছে। এজন্য প্রয়োজন আমাদের পারিবারিক ব্যবস্থাকে জোরদার করা। আমাদের দৃষ্টিভঙ্গি এমন যে কোনো কিছু হয়ে যাওয়ার পরে আমরা প্রতিক্রিয়া জানাই, কিন্তু হওয়া উচিত আদৌ যাতে ঘটনাটি না ঘটে, অপরাধ ঠেকানো উচিত। পারিবারিক ব্যবস্থা এবং আলাপ আলোচনার মাধ্যমে এটা করা সম্ভব। সঞ্চালক মেঘনা বোস, সম্মেলনে তৃতীয় কেন্দ্রীয় ভাবনা ছিল মহিলাদের সুরক্ষা। সরকার মহিলাদের আইনি সাহায্য, পরামর্শ দান, আশ্রয় ও অন্যান্য পরিষেবা সম্পর্কে সচেতন করতে কি কি ব্যবস্থা নিয়েছেন? অধ্যাপিকা ডক্টর অদিতি নারায়ণী পাসোয়ান, এ ব্যাপারে আমাদের বিশেষ করে গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালানো উচিত। সঞ্চালক মেঘনা বোস, জাতীয় মহিলা কমিশন, রাজ্য কমিশন আইনি সহায়তা দানের বিষয়ে বেশিরভাগ মহিলাই সচেতন নয়। অধ্যাপিকা ডক্টর অদিতি নারায়ণী পাসোয়ান, ঠিক, এ নিয়ে আমাদের আরও সচেতন করা উচিত। মহিলাদের ওপর গার্হস্থ হিংসার ঘটনা ঘটলে তারা কিভাবে আইনি সহায়তা পাবেন তা আমাদের সুনিশ্চিত করতে হবে। আশাকর্মীরা এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। সঞ্চালক মেঘনা বোস, প্রকৃত নারীকেন্দ্রিক উন্নয়ন মডেলে সাধারণ মহিলাদের জীবন কেমন হওয়া উচিত? অধ্যাপিকা ডক্টর অদিতি নারায়ণী পাসোয়ান, অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে প্রত্যেক মহিলার সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট, এই টাকার সাহায্যে মোবাইল নেটওয়ার্ক সুলভ করতে পারলে পরিবারের ওপর আপনার প্রভাব বাড়বে। আপনি যে সিদ্ধান্ত নিতে চান পরিবারও সেটা বুঝতে পারবে। মহিলারা অর্থনৈতিকভাবে স্বাধীন না হলে তা সম্ভব নয়। সুতরাং অর্থনৈতিক ক্ষমতায়ন বিকশিত ভারত 2047-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সঞ্চালক মেঘনা বোস, অনেক ধন্যবাদ ডক্টর পাসোয়ান আমাদের আকাশবাণীর এই অনুষ্ঠানে আসার জন্য। অধ্যাপিকা ডক্টর অদিতি নারায়ণী পাসোয়ান, ধন্যবাদ মেঘনা। আকাশবাণী স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা শুনলাম কল্যাণ সাধন থেকে ক্ষমতায়ন, নারীকেন্দ্রিক উন্নয়নের বিষয়ে একটি আলোচনা। এতে অংশ নিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর অদিতি নারায়ণী পাসোয়ান এবং সঞ্চালক মেঘনা বোস। স্পটলাইট অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, নিউজ অন AIR মোবাইল অ্যাপ এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যায়। এই অনুষ্ঠান বিষয়ে নিজেদের মতামত AIRNSDTALKS@gmail.com অথবা 9289094044 নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানানো যাবে।

একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ এই অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

0: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ তামিলনাড়ুতে 13,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। সারা পৃথিবী নতুন নতুন সমস্যার সমাধানে প্রতিভা ও ক্ষমতা ভারতের যুব সম্প্রদায়ের রয়েছে বলে তিনি বিশ্বাস করেন। সুপ্রিম কোর্ট দিল্লি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে শান্তিপূর্ণভাবে জমায়েত হওয়া কাউকে যাতে বেআইনিভাবে আটক না করা হয় এবং ট্রাফিক নিয়ম মেনে তাদের অবাধ চলাচলের সুযোগ দেওয়া হয়। নতুন দিল্লির ঘটনাবলী নিয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার সংস্থার বক্তব্যের কঠোর সমালোচনা করেছে ভারত। পশ্চিমবঙ্গ সরকার পুলিশ বিভাগে বিভিন্ন শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে। নেপালের গোর্খা জেলায় হড়পা বানের পর কর্তৃপক্ষ এখন পর্যন্ত বিদেশি নাগরিক সহ 80 জনেরও বেশি মানুষকে উদ্ধার করেছে। উদয়বীর সিধু মিশরের কায়রোয় অনুষ্ঠিত ISSF শুটিং বিশ্বকাপে পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জয় করেছেন। আসছে বিস্তারিত খবরে। চেন্নাইয়ে IIT মাদ্রাসে আজ এক অনুষ্ঠানে তামিলনাড়ুতে 13,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রকল্পগুলির মধ্যে রয়েছে প্রায় 3,700 কোটি টাকার জাতীয় সড়ক প্রকল্প, বন্দর পরিকাঠামো উন্নয়ন এবং অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় রেল স্টেশনের আধুনিকীকরণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। এদিকে IIT মাদ্রাসের সুধা গোপালকৃষ্ণন ব্রেন সেন্টারও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ইসকেমিক স্ট্রোকে আক্রান্ত মানব মস্তিষ্কের একটি বিশেষ অ্যাটলাস সি স্ট্রোক প্রকাশ করেন তিনি। এর আগে প্রায় 4,900 কোটি টাকা ব্যয় নির্মিত চেন্নাই মেট্রোর দ্বিতীয় পর্যায়ে পুনামাল্লি ভাদাপালানি অংশের উদ্বোধন করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন সারা পৃথিবী নতুন নতুন সমস্যার সমাধানের পথ খুঁজছে। ভারতের তরুণদের মধ্যে সেই সব সমস্যার সমাধান করার মতো প্রতিভা ও ক্ষমতা রয়েছে বলে তিনি বিশ্বাস করেন। চেন্নাইয়ে জয়গোপাল গাডোরিয়া হিন্দু বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আজ সন্ধ্যায় ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, বিকশিত ভারত বা উন্নত এক ভারতের স্বপ্ন বাস্তবায়নে যুব সম্প্রদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তরুণদের জন্য ভারতের প্রচুর সুযোগ রয়েছে এবং তিনি তাদের নিজেদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। শ্রী মোদী বলেন, তরুণদের উদ্ভাবনী ধারণা ও বিভিন্ন সমস্যার সমাধান শুধুমাত্র ভারতের ভবিষ্যতই নয় বরং বিশ্বের ভবিষ্যৎকে গড়ে তুলবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই দেশের আকাঙ্ক্ষাগুলি পূরণ করা সম্ভব হবে বলে তিনি আস্থা প্রকাশ করেন।
1: বিকশিত ভারত কে লিয়ে জো নয়ে আইডিয়া চাহিয়ে, জো নয়ে সলিউশন চাহিয়ে, উনসে ভারত হি নাহি বিশ্ব কা ভবিষ্য ভি তয় হোগা। টুডে দ্য ওয়ার্ল্ড ইজ লুকিং ফর সলিউশনস এন্ড ইউ হ্যাভ দ্য পটেনশিয়াল টু প্রোভাইড দিস দোজ সলিউশনস।
0: ভারতে উৎপাদন ক্ষেত্রের উন্নয়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই ক্ষেত্রের প্রসার ঘটায় তরুণদের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি 50 গুণ বেড়েছে, প্রকৌশলী পণ্য রপ্তানিও নতুন রেকর্ড স্পর্শ করেছে। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। 2014 সাল থেকে বৈদ্যুতিন পণ্য রপ্তানি 11 গুণ বৃদ্ধি পেয়েছে।
1: आज कंपोनेंट से टेक्नोलॉजी और फिनिश प्रोडक्ट का हर राज्य में केंद्र सरकार प्रोडक्ट चेन को मजबूत कर रही है और इन्हीं कोशिशों का परिणाम है आज हम दुनिया के सेकंड लार्जेस्ट मोबाइल मैन्युफैक्चरर है। 2014 से अब तक हमारे इलेक्ट्रॉनिक्स एक्सपोर्ट 11 टाइम्स बढ़े हैं, हमारे डिफेंस एक्सपोर्ट 50 टाइम्स बढ़े हैं और हमारे इंजीनियरिंग एक्सपोर्ट ने भी नया रिकॉर्ड बनाया है।
0: প্রধানমন্ত্রী মেট্রো রেল পরিষেবার সম্প্রসারণের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, 2014 সালে মাত্র 5টি শহরে মেট্রো পরিষেবা পাওয়া যেত, বর্তমানে তা বৃদ্ধি পেয়ে 25-এ দাঁড়িয়েছে। তামিলনাড়ুর উন্নয়নের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার বদলাতে পারে কিন্তু রাজ্যের অগ্রগতি এবং জনগণের কল্যাণের প্রতি তাঁর অঙ্গীকার অব্যাহত থাকবে।

0: তিনি মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের সঙ্গে রাজ্যের উন্নয়নে কাজ করবেন। সুপ্রিম কোর্ট আজ দিল্লি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে শান্তিপূর্ণভাবে জমায়েত হওয়া কাউকে যাতে বেআইনিভাবে আটক না করা হয় এবং ট্রাফিক নিয়ম মেনে তাদের অবাধ চলাচলের সুযোগ দেওয়া হয়। আদালত দিল্লিতে ব্যারিকেড বসানোর বিষয়টি পর্যালোচনা করার পরামর্শ দেওয়া নিয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলার পরিস্থিতি অনুযায়ী মেট্রো পরিষেবা যাতে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলে এবং ইন্টারনেট পরিষেবা যাতে নিরবচ্ছিন্ন থাকে তা নিশ্চিত করতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে। আদালত বলেছে, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুযায়ী মেট্রো ও ট্রেন পরিষেবা স্বাভাবিকভাবে চলতে দিতে হবে। এছাড়াও আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনে কোনোভাবেই বাধা দেওয়া যাবে না। আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগে কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুরুর আর্জি জানিয়ে দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে সর্বোচ্চ আদালত কেন্দ্রকে নোটিশ জারি করেছে। আদালত জানিয়েছে, তারা সব পক্ষের বক্তব্য শুনবে এবং কারো কোনো ধরনের অসুবিধা যাতে না হয় সেটিও নিশ্চিত করবে। নতুন দিল্লির ঘটনাক্রম নিয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার সংস্থা OHCHR এর বক্তব্যের কড়া সমালোচনা করেছে ভারত। এই বক্তব্যকে পুরোপুরি খারিজ করে দিয়েছে বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে আন্তর্জাতিক কোনো সংস্থার নাক গলানো একেবারেই মেনে নেওয়া যায় না। তিনি পাল্টা প্রশ্ন তুলে বলেন, ভারতের প্রতিবেশী দেশগুলিতে সাধারণ মানুষের ওপর অত্যাচার হলে তারা কোনো কথা বলে না। এমন দ্বিমুখী আচরণের জন্যই এরম সংস্থার গ্রহণযোগ্যতা কমছে এবং বহুপাক্ষিকতার ওপর মানুষ বিশ্বাস হারিয়ে ফেলছে বলেও তিনি জানান।
1: The OHCHR's concerns are unwarranted and constitute an unacceptable interference in the internal affairs of India. We also note that the OHCHR has an approach of extreme selectivity when it comes to public positions. Violent responses to protests in our neighborhood have gone uncommented, as indeed have law enforcement actions in its own vicinity. Such double standards only erode the credibility of its standing and contribute to the loss of faith in multilateralism.
0: Ek khobor prochorito hocche Akashbani theke. আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার পুলিশ বিভাগে বিভিন্ন শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রস্তাবিত এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে কলকাতা ও রাজ্য পুলিশে বেশ কিছু যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স DRI এর আধিকারিকরা প্রায় 8 কেজি সোনা 3টি জায়গা থেকে বাজেয়াপ্ত করেছে। এই সোনা পাচারের সঙ্গে যুক্ত সন্দেহে মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছে। DRI এর একটি দল পশ্চিমবঙ্গের হুগলির ডানকুনি টোল প্লাজায় একটি 4-চাকার গাড়ি থেকে 9 তারিখ ভোরে 6.8 কেজি ওজনের 50টি সোনার বার উদ্ধার করে। তদন্তে জানা গেছে, 4 জন বাংলাদেশ থেকে ভারতে ওই সোনা পাচার করছিল। অন্যদিকে একই দিনে মালদা টাউন রেলস্টেশন থেকে এবং নিউ জলপাইগুড়ি রেলস্টেশনে নেমে আসা যাত্রীকে আটক করে DRI আধিকারিকরা তাদের কাছ থেকে প্রায় 1.5 কোটি টাকা মূল্যের 1 কেজি বিদেশি সোনা বাজেয়াপ্ত করে। 2 স্টেশন থেকেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সীমান্ত অঞ্চলের সংঘাত বৃদ্ধির প্রেক্ষিতে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী আজ বিমান সংস্থা, বিমান পরিবহন কর্মী এবং যাত্রীদের সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করার বিষয়ে আবারও সতর্ক করে দিয়েছে। সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া শাড়ি জানিয়েছেন, মক্কা ও মদিনা নগরীর সেবায় নিয়োজিত বিমানবন্দর ও আকাশসীমা ছাড়া সৌদি আরবের অন্য সব বিমানবন্দর ও আকাশসীমা তাদের লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। নেপালের গোর্খা জেলায় বুধি গণ্ডকী নদীতে হড়পাবানের পর কর্তৃপক্ষ এখনও পর্যন্ত 9 বিদেশি নাগরিক সহ 80 জনেরও বেশি মানুষকে উদ্ধার করেছে। 5 জন এখনও নিখোঁজ। নেপালের জাতীয় দুর্যোগ মোকাবিলা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছেন, 4টি হেলিকপ্টারে 82 জনকে উদ্ধার করা হয়েছে। রাশিয়া এবং ইউক্রেন একে অপরের জ্বালানি কেন্দ্রগুলিতে আক্রমণ বন্ধ রাখতে রাজি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ তথ্য জানিয়েছেন। পূর্ব আফ্রিকার দেশ জিবুতি উপকূলে 305 জন আরোহী বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় 15 জন শিশুসহ 109 জন অভিবাসী প্রাণ হারিয়েছেন বলে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন জানিয়েছে। বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। ভারতের উদয়বীর সিধু মিশরের কায়রোয় অনুষ্ঠিত ISSF শুটিং বিশ্বকাপ রাইফেল

7。6:45 প্রাত্যহিকে উপস্থাপনের সুতপা চট্টোপাধ্যায় ও কল্লোল কোনার, 7:45 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান শিল্পী সুরেলা গঙ্গোপাধ্যায়, 8:00 বিজ্ঞানের খবর সংকলনে অপরাজিতা বন্দ্যোপাধ্যায়, 8:05 আধুনিক গান শিল্পী রাজশ্রী বন্দ্যোপাধ্যায়, 8:20 বাংলা কথিকা গড় জঙ্গলের দেবী শ্যামারূপা বলেছেন।

প্রণব ভট্টাচার্য 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শিল্পী মারুতি মোহাতা। সকাল 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, 9:25 সমীক্ষা, 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:00 গানের ভেলা, উপস্থাপনায় বিদিশা রায়, বেলা 11:00 যুববাণীর অনুষ্ঠান, পুজো উপলক্ষে বিশেষ অনুষ্ঠান যুববাণীর পুজো পিডিয়া, উপস্থাপনায় সায়নী মজুমদার ও ঋতিক শিকদার, 12:00 লঘুসঙ্গীতের অনুষ্ঠান বাঁশি শিল্পী গোড়াচাঁদ বাঘ, 12:15 লোকগীতি শিল্পী প্রীতি বাঘ, 12:33 উনো জমির দুনো ফসল, উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক। দুপুর 1:00 নির্বাচিত লোকগীতি, 1:45 মহিলা মহল, বিষয় বায়োস্কোপের গল্প, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন চিত্রা মুখোপাধ্যায়, উপস্থাপনায় ব্রততি দাস। 2:30 ছায়াছবির গান, গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 হ্যালো ক্রাঙ্গন, উপস্থাপনায় বোধাদিত্য মুখোপাধ্যায়, অতিথি ক্রীড়া সাংবাদিক অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য বিষয় দশম শ্রেণীর গণিত পাঠদানে বাথানগাছি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মানস কুমার প্রামাণিক, সঙ্গে দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি, শিল্পী লক্ষণ টুডু ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ জল জীবন মিশন, বলবেন দেবিকা সরেন। এছাড়া থাকছে লোকগীতির শিল্পী ঠাকুরদাস হাঁসদা, ডেভিড ভাস্কে ও সহশিল্পীবৃন্দ। সন্ধ্যে 6:38 কৃষি কথার আসর, পিএম কিষান সাক্ষাৎকারে কৌশিক ঘোষ, সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী। এছাড়া থাকছে ভারত সরকারের প্রাণী কল্যাণ প্রকল্প, সাক্ষাৎকারে ডক্টর নীলেন্দ্র জ্যোতি মৈত্র, সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক। 7:30 সমীক্ষা, 7:45 হাইলাইট, 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্রসেস ফুড ও আমাদের স্বাস্থ্য, অতিথি ডক্টর অভিক বসু, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শিল্পী মারুতি মোহাতা। 9:30 দৃষ্টিপাত, বিষয় ডিসেবিলিটি কার্ড, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত। 10:00 সেবা সংকল্প অভিযান, 10:15 বাংলা ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান শিল্পী সুরেলা গঙ্গোপাধ্যায়, 10:45 আধুনিক গানের অনুষ্ঠান শিল্পী রাজশ্রী বন্দ্যোপাধ্যায়, 11:00 লোকগীতি শিল্পী প্রীতি বাগ, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা বাজিয়ে শোনাবেন শিল্পী করুণাময় দাস।

এবারে সঞ্চয়িতা। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবোধ্য সঙ্গীতের অনুষ্ঠানে ধ্রুপদ পরিবেশন করবেন শিল্পী পণ্ডিত ফাল্গুনী মিত্র। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুরেলা গঙ্গোপাধ্যায়। 6:35 রামচরিত মানস, থাকছে 261তম পর্ব। 6:45 ভজন শিল্পী মানসী সেন। 7:10 যুববানের অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় কিংসুক ঘোষ। 8:30 রাগ প্রধান শিল্পী রাগেশ্রী দাস। 8:45 আধুনিক গান শিল্পী রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। 9:00 লোকগীতি শিল্পী প্রীতি বাগ। 9:10 রাসধারা, উপস্থাপনায় পাপিয়া ভট্টাচার্য। 10:15 এঞ্জুমান, উপস্থাপনায় আফতাব আলম। বেলা 11:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরদ বাজিয়ে শোনাবেন সোহম চট্টোপাধ্যায়। বেলা 12:00 সুরাবি, উপস্থাপনায় পাপিয়া ভট্টাচার্য। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন মারুতি মহাতা। সঞ্চয়িতা দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুরেলা গঙ্গোপাধ্যায়। 5:20 উর্বেশী, উপস্থাপনায় পপি নাগ। 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, উপস্থাপনায় পপি নাগ। 6:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরদ বাজিয়ে শোনাবেন সোহম চট্টোপাধ্যায়। 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর 25 বছরের জনসেবা সম্পূর্ণ করার উপর

অনুষ্ঠান উপস্থাপনায় অঙ্কিতা সেন, 11:10 হিন্দি ছায়াছবির গান শুনলেন গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আজ অর্থাৎ 12 অক্টোবর সোমবারের অনুষ্ঠান পরিচিতি।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন আজকের মতো এখানেই শেষ হল। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত ১২টা বেজে ১২ মিনিট হয়ে ২৩ সেকেন্ড। জয় হিন্দ।